0: खेत एक मालो को विंतिस एने माका मुझी के फ्रॉक ने बे हुसी बेलों सेले सोफरेशन ना बा मालो को विंतिस इरा इता बा कंटिन्यू ना फाटिंग इता न्यू प्रोग्राम ओके बेलों जस्टिंग हतो नेतिक मेंसाजें बाराक बा जुविंतुरी सीरा
1: मोलो का तूफान मेंसाजें बा जुविंतुरी सीरा हाउ कंक्लूड हुसी पेरगुंटा सेरा तुन माई का तक আমি না ইন্দ্রা মাহেনে আতো কলিয়া কোন বা জোভেন্টুরি নি লিলি জোভেন্টুরি নি পাপেল জোভেন্টুরি নি না কন্ডিশন জোভেন্টুরি নি ফুতুর নি হানে সানেবে তম্বানে মা হাওনো ইন জোভেন্টুরি বারাক মাকা হাকারাক হেতান ইমপ্রেগো নে প্রবলেম স্টার্ট নি প্রবলেম হস এম ইন্ডিভিডু নি নিয়া ই ডিপয়স হাউনি মেসাজেন মাকা তাম জোভেন্টুরি দা গোরা লা কনসেগে হাতে কে নো হাডোমি সুসে দারে নি হানে সানি আন হসি দা তেওরিয়া বারাক ইডা খুশি দেন না ইসুস খ্রিস্টু নিহাতে হানে সানে ওলা বেলে দে নো হাডোমি হাউ সেবা নিহেরা ওলা হাডোমি ওনে মালুক সিরা তাম্বানে মা খাউ দেহান সে হাউ ইহে না মোরা হাউ দেহান হানে সানে ওলা বেলে দে নো হাডোমি হাউ সেবা নিহেরা ওলা হাডোমি সোসেডারে তাম্বা ইন্টারেসে হুসি ইতানি হামু তুক নি ইন্টারেসে বা সোসেডারে নে মাক ইম্পর্টান্তে আতু লোরি সোসেডারে দে না বা মুরিস দিয়া জোভেন্টুরি তেঙ্গি সাই আজেন্ট ট্রান্সফরমাডর বা বুয়াত নেবে মাক লাডিয়া নু জোভেন্টুরি তেঙ্গি হাতুর বুয়াত নেবে মাক লস দিহান লস সালা দেহান সালা হাউ এস সেগমেন্ট দুইটা কারাতে দেবা জোভেন্টুরি সিরা নেসানে হাউ কন্ট্রা হাউ নি আমান সেবাইন হিরা নিয়া সালা হাউ লস মবে হাউ সেলা লো উজা হামনে হাউ সি মবে হাউ সেলা উজা হাউ নি ইরেসপন্সিবিলিটি আরে হুলি কন্ট্রা নি নিয়া রেসপন্সিবিলিটি মকলা দিয়া মবে হাউ কন্ট্রা সেবাইন হিরা নিয়া সালা হাউ লস মবে উজা হামনে ইমাতুরি দারে কন্ট্রা নি রেসপন্সিবিলিটি আরে মকাউ সালা কনসেপ্ট টু ডেমোক্রেসি ইতা কার হাতুর বত নেবে মক লস দিয়ান লস সালা দিয়ান সালা ইদানে মক ইম্পর্টান্টে লাভেলে দিয়ান নিয়া ইয়া কারগু নিয়া এলিট এন্টাউ নিয়া সালা নিয়ে লস ইটা ইটা কনসিডার নিয়ে সালাম হিসেবে নিয়ে লস এলা রে হে লাভ এলাই নেবে আবার পেলা বা জোভেন তুরিসিরা তেঙ্কি কুড হানু ইন ক্রিতিকু ক্রিতিকু নি ইম্পর্টান্ট দেব দেবেস লাভ এলে সাইফল আলেগ্রিয়া বা ক্রিতিকু নে ক্রিতিকু নে এ উমা হাউ বিয়া সাথে তে আনেসা নে হাউ হাডো মিলিও হাউ নি আমি গুসিরে ক্রিতিকু নে ঢুকে হাডো মি এমাই দে নেবে কেলা ক্রিতিকু তাম্বো হুসি ক্রিতিকু নো কন্ট্রাডিশন দি ইদে মা খামুসু মুডাসা হামুসু বতফোনু সিনেবা নেমা কইনা রেপেতে ফিলা ফালিতে না ইসুস খ্রিস্তিন ইলে ফোন হাডো মিলুক সুসেডা দেনে জিউস দিয়া নেসে নে ওলা বেলে দিয়া নো হাডো মিহাও সে সেবে নিরা ওলা হাডো মিউনে মালুক সিরা বাহুনে কলেগা সিরা মসা বাতেতে মালুক জবিন তুরি সিরা লাভেল দিয়া নিমি হাডো মিহাও সেবে নিরা মিলা হাডো মিতে নে পোবু ব্রিয়া
0: এ তুরমাই বেলন সেলে সে ফো বাই তে নে বেলন এলা হাতো নেতিক মেসাজিম বাদাক বা জবিন তুরি সিরা
2: ওকে দিয়াক বাহুনে মালুক জবিন তুরি হতো মাখাও হাডো মি হাউল ইহা লেফোন নেবে মক ফুরাক আতু হতো বাই মি মাইবে সুমিনতে ইহা মেসাজ নে লুতা কাতাক দাদাং সুসিদার নেবে মা কিতা মরিস বা নে সুসিদার নেবে মাক নাকুন হক লাসে ইহা নেবে রিকু কন্টিনুয়া রিকু নো কিয়া কন্টিনুয়া কিয়া নো ইডা নেবে মাক অপ্রেসরে সিরা কন্টিনুয়া অপ্রিমি নো অপ্রেডর সিরা কন্টিনুয়া হাক্রু তাম্বানে হাহুসু ইতানে হিরা হামুতু উনিফিকা ফোর্সা প্রোডুক্টিভু আতু বেলে হারাউন সুসিদারে ইডা নেবে মাক হক ক্লাসে বা সুসিদারে ইডা নেবে মাক লাহ ক্লাসে তাম্বা ইতা কোলে কোন বা সুন্তা আসুন্তু লালেহান ইতা হেলাল ইতা লা হেলাল লেহান পারাতু হেতান ইতা নিয়ে লিবার্ডারে ইডা নেবে মাক লাই হারোহান মাইবে ইতা ক্রিয়া সুসিদা লালেহান ইডা হিয়া রাই নে মাক সুসিদারে লাহ ক্লাসে ইতা তেঙ্কি উনিফিকা ফোর্সা প্রোডুক্টিভ ইতা লাবেলে হারাহুন মালু তাম্বা প্রবলেমা প্রবলেমা সোসিয়াল ও প্রবলেমা সিরসেলু মাইবে ইতা তেঙ্কি উনিফিকি তেনে ফোর্সা কাতা ইতা নুদা রাম ফোন ফিনি ফোন তেঙ্কি কুলিয়া লস বা বোয়াত নেবে মাক লস নো সালা বা বোয়াত নেবে মাক সালা হরি নুনে বেলে হারি সুসিদারে নেবে মাক ইগুয়ালিটারিও নো সুসিদারে ইডা নেবে মাক হারমোনিয়া হরি তাহা মুতু কন্ট্রিবুই বা ডেভেলপমেন্টো ন্যাশনাল অব্রিগাডো
0: হে মালোকো ভিনতিস লাসপেরা কাতা আমি এন্তোলো হা মালোক মালোকো ভিনতিস ইরা তো ওনা নি রোহাং আন্তে সামেন্তোলো হা সেস আং হুসি ইতা বোস সিটা ফুতা তিরুং হুসি মেন্তোলো লাহালুহা হাতো আদেউস ই অব্রিগাডা

0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
2: আমি গোস্তা রোনা রারিউ রাকাম বিয়া
0: FM 99.4 মেগাহের্টজ
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই

0: প্রায় কালো লুয়া সিধা উত্তান বলুইডা না সালে আমি বেশি এনে হালাই সাই প্রদেশ আমি কামরা নাই রুয়া হালফাল তো সে দালান আবার কারে তার মায়ুসি নেবা হালুসা এরপর সে ফোফং মা কন্ট্রা আর্গুমেন্ট নে দিয়ে কালা ইয়া কারে তেহ নেবা সো ইয়া কারা হকু দে মাইবে এরপর নে বাবু হালফাল নিয়ে আমা মাই এত আমা সি একটা আমি সারে তিয়ানে এত আমি স্থাপন আমি মুডে তে ফাত আমি বা পারাফালে ফাত নি দানা সেনে দোলে abandonado em la halo raimono am haltos yane am hakford tinane batar bara y depois be kuda behumos para ya ya tos en el tan yane parece experiencia primero bahira quando am muda bas site ba mate bien y finais be 1978 nene am see my fali que tiada feo que netale me que tiada netale da me ba fali ya ya bo sirania el fati ya no hay da bolo solero ya mate bien mane ba fale ya ya ba ne experiencia primero segundo experiencia ya ya wat carbao en 1970 awe 80 italana ya na tasi area tasi ne ne ha o colega ne aparece ya na ese ese de clase nam kare ese de clase nam ma to ese pe siempre clasato ya entre 82 y 83 ne acontece que ataca a mi halo todos be na viti nene boludian uluini maksa ser boludian tahiri anse ema puna ser ne ema bolu kawak anse ame nene bolu ema bolu arosa arosa ne anse o momba ser bolu sululu ne anse o itala ema dine tos aban halfalire selukne bayro halfalire selukne তো আমি স্কুল হামুতো সালাই দা বিজিনেস স্কুলার আমি হাল তো মুদা লরন লরন মুদা নে এক্সপিরিয়েন্স সেগুন্ডো হাল হাল বাইরে পানো এরপর যা কন্টেসে তিয়া বে মাসাক্রে হ্যাঁ আবার ফালিতিন সিরমা আটাকা বে আসালতো ইয়ার সুকু আমি নিয়ে সুকু দাও মানে মানে আমি সুকু মানে ইলা তাদের ইলা সেনে সুকু আটাতা ফালিতিন সিরমা আটাকা হ্যাঁ Valentín sirve para ti a falar ilara, papá sirve para caer, a mi familia sirve para los lori, a mi niña sucune, cual en Lima, a mi familia de tu malara de lori, o la conta. Entonces, al tal, a la isa y usine va, yo 80 y, parece 83, que 84, macane. A la MIT y Dili, a mi heli y Dili, a mi baltos y era. E fatti da naran lo casa ne fin de semana am balto zeneba e zeneba ma ka haltos clear mai be la continua mai be ne san dura san be clear as vite tina hira kan sana ho se continua alto zeneba e depois e ha 80 e 90 e due sa lite ba filipina momento ne a 12 novembre acontece e ma para ka e tancar onde colega se balne in bolde clandestina incluindo a minha líder ida na augusto de que malaga né uma de elisete né sobre a sereira
1: cargo tu então irmão ida dar um vasco criado ou ser cedo
0: tá me ser anse mesmo de tu ir ser né e dita bucanha da lá para pele seis tá ao saído né tá on da lá você igreja né ao dita ba filipina vai escola né mas fali em 94 usa fali halutos nessa estratégia aí o colega aí da Nara Mirano Lino aparece uma bagia de pri a me halutos na fatihera fatihanessa a unha responsável da de momento nene tam conta babe kuda e wang e escola será programa ne bolu children forest program
2: Anteiro Benedito explica Oinsa status rai nebe uja hodi halo pratika tersering no kuda.
0: Aproveita ya corona virus nene. Ama hal tos de tare tok sai de maksia kontesi futur. Ma ne dane ma kare hato usuba jovens ira. Atu dal rumah ita organiza demonstrasao, dal rumah organiza petisao, konferensias, buat serne dal rumah ba bolu de angkata ita hal kontenti ande la prurus buatira. Dia kliu ema Afrika di ana sana. Ya aik na noik Afrikanus di ana sana. Dia kliu hal buat ki kuang ida. Halu dia e depois hare dal ruma one bizinu ida bel tir tango e halu bel ema nai ru bel hal buat ida. Dal ruma ita nai ru tolu hal buat ki kuang ida. Se resultaru dia ne. Neba agora am coco ida né, aula coi qual é para bater neba am coco né, alessa experimentação, aproveita a corona né, maca em vez de halai basuar de aquele subaretos laran, ou ensara e aproveita exercício, pois se cari cloro no rumo, maca nem produz resultado rumo, maca está qual é.
2: Ouvintes, nem mac informação balorong ohing, os estudos central Kampung Alor Dili. Hawer Siana Belo, lore equipa nebe servisu, hato obrigado ain, e adeus.